0: السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
1: দেমে আরগন মেমি গেনেস্তিনি মসজিদুল সুলতান মোহাম্মদ তাকুর ফাহানুল্লাহ সামকা কুরি হুকুর নামাজ গে আটু ওয়াকুতুম মিহার গাডি মেমেনি এক গাডি ফাস্ট মিনিট হিঙ্গাফা মি নোদে হেকে মেগাহার্টজ দিবে এফএম

0: ইহতিরাম কুরমানি ওয়াকি ফেমবারেগে ওয়াকি মাকামেগে বাইকানু
1: কোমে মি হকিবস ইহতিরাম কুরন জেহেনে মি
0: আনিকাগে ফরাতুন ইহতিরাম দিবেনিবস তিমাইকি ইহে মি হুনন ইহতিরাম কুরা মি হকবেগে
1: ইহতিরাম কুরাবা ইহতিরাম হোদদাবা

0: সম্মন গ্যাডু দিবে এফএম দিবে এফএম দিবে নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস দিবে এফএম।

Abdullah Afif ke furi hamar lemberi kamaik falah preschoolun genestin kaumi duhoge shor adu ivige midi adive sefaru mi hadiya falah preschool avara boda shukriya gaumi dos mi hame keni calendar ga faah kureve pandu duhenu mi ge tinsate ka fansa saharavure digu fahurveri maasi ke handane miladin fanarsate ke haddiya timwanaharu Al Sultanul Qazi Muhammad Takurfan ekaleg fan ge debeng kamwa Ali Takurfana Hasan Takurfana ko Portuguese nge fanara ahrovi aniyaviri verikanniumak genes devi mativiri jihadu ge handa ekaleg fan ekan kurevi bodu lashkaraka ekugenu kalafo erere ge niwakamuga rashakun rashaka datur kurawa hiwaru kada fahulawanun ekkurawa muli divihiraje minimum kurevuma hame Me ufaviri faahaga kuruntahuge faahatuga vihuruve kaumi didataka ive musici raagutahuge hatiigoti amilla maaziya minivankan dukollang inkarukuri abtoluntakige fahuruviri vahaken. Me ege fahunga adi annangwe komme jilakumves e bayaka kuladhanavi emme furihamagotekka me maa faskanuteke lobi umannimma maa nimmumge duas. Hagigatuga me hama medukenu menneti funkom visnaalan jehekame. Duniyege komme kaumme kavesen mifada haasa duhengove America ka Independence Day India ka Republic Day France ka Bastille Day tafaat taarihu taken tafaat waak taken tafaat dida taken ekamaku mi emme ha kamege adigawani mulin en ihusasen ei ebayge taarihuge komme vesisabakun ei ekaku anikaka guli laamhi faba bay kanimmaani mon আদি এ হাকিকে দুহাকুই সন্ধানু ফোহেবিকিনদান এবামিউম বেনু নুবিনি মুম গাওমি লোবি হাকিকাতুগ সিফাবেকেনদানি মিফাতাই এই তিবাকে আমি লকাওমকি এহিন কোম্মে গাওমকাবুরে মাতিবিরি গাওমেকমা কবুল করমেনু হাকিকাতুগ এই শুকুরเวরিবুম তিবাকে দুলুন এমমে ফুরতম বেরবি মাদরি বাহটকা ক্যাবয়ে উলুনু মীরু কানাটকা আদি বাকি হাস খান্ডেকি তেরেগাওয়া বাকি জাজিরা ফাস খান্ডেক তিবা পড়কদিন তি লোপিফা আহুন্না উতু নটকা গাওমি দোসমি কোদ্দে কামকি এ হুরিহা শুকুরเวরি কামেন এত্তনকা সিদা কল্লানে হাস তারিহে কান্ডা লাদিনু আদে মি ইউসাস্তকা শুকুরเวরি কামায়কু দেনเวল লাভে দামা মি প্রোগ্রাম কা মিগেনিস্তে দেওয়ান লাভে কি মিগে আহারিহা দোসকুরিন দিবি ফান্নানুগে গ্রুপ একমাবা হেওয়াল্লা বড়বের গ্রুপং মে গাওমগে আমিলাবন্তকান রামজুকদে

শয়তানায়ং আলোকং কুরুমুন দুর্বেগনে আল্লাহগে হাজরত রুজু আবা মিহুন্না উফাবেরিখমগে খবর হুটে ফাহে কালে গে ফান তিমন রসকলাঙ্গে আলো থাকুন্নং উফাবেরিখমগে খবর দেবাস।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালো ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
2: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালো ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

আল্লাহ এওরেঙ্গে কিবেম ফুসেও মাঠাকে আদি এওরেং আমালকং উলুনু এম্মে হেও গতুগে ধর্মাই এখালাঙ্গে এওরেন্না যাজা দেবু মাঠাকে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

Abdullah Afif ke furi hamal embe kamaik falah preschool un genis tin ko umid ho ge shor adu ivi ke midi adi ve sefar mi hadiya falah preschool avara boda shukriya gauni dos mi hame ke ni calendar ko fa kureve bandu do henu mi ge tin satte ka fansa sahara vure digu fahur veri maasi ke handa ane miladin fanar satte ke hadiya tin wana haru Al Sultanul Qazi Muhammad Takurfan ekalek fan ge debeng kamwa Ali Takurfana Hasan Takurfana ko Portuguese nge fanar ahrovi aniyaviri verikanniumak genes devi mativiri jihad ke handa ekalek fan ekan kurevi bodu lashkaraka ekugenu kalfo erere ge niwakamuga rashakun rashaka datur kurawa hipwar kada fahulawanun ekkurawa muli divihraje minimum kurevuma hame Me ufaviri faahga kuruntahuge faahatuga vihuruve kaumi didataka ive musici raagutahuge hatiikoti amila maaziya minivankan dookullang inkaarukuri abtolundakege fahurviri vaahaken me ege fahunga adi annangui komme jeelakumves e bayaka kuladhanavi emme furihamagotika me maa faskanuteke loopiumanninma maa nimmumge duas hageekatuga me ahama medukenumenneti funkom visnalunjehekame duniyege komme komme gavesen mifada haasa duhengove america ka independence day india ka republic day france ka bastille day tafat tarihu taken tafat waak taken tafat didda taken ekam kumi emme ha kamege adi gavani mulin en ihusasen ei ebayge tarihu ge komme vesisabakun ei ekaku anekaka guli laamehi fawa bay kanimma nemon আদি এ হাকিকে তোহাকুই সন্ধানু ফোহেবিকিনদান এবামিউম বেনু নুবিনিমম গাওমিলোবি হাকিকাতুকে সিফাবিকিনদানি মিফাতাই এই তিবাকে আমিলা কাওমকি এহিন কোম্মে কাওমকাবুরে মাতিবিরি কাওমেকমা কাবুল কুরমেনু হাকিকাতুকে এই শুকুরবেরিবুম তিবাকে দুলুন এমমে ফুরতম বেরবি মাদারি বাহটাকা ক্যাবয়ে উলুনু মিরু কানাটাকা আদি ওয়াকি হাস খান্ডিকি তেরেগাওয়া ওয়াকি জাজিরা ফাসকান্ডিকা Tiba podukodin tilopifa ahunna uhtu nataka gaumi dosmi kodde kamaki ehuriha shukurverikamen ettanaka sida kollane haas tarihe kanda ladinum ademi yusastaka shukurverikamaku denwellave dama me program ka migeniste devanalave ki mege aharinga doskurin divi fannanunge group ekkamwa hewalla bodu ber group um me gaumge amilawantakan ramzu kodde

ফিল্মকে ইতিহাস বিশ বনাহ রিলিজ করি এমএ বড় বহুসেন উফেদু নই ফিল্ম আমো বেলুন তেরি ফিল্ম ওয়ারা বড় তাউরিফ কো রটন টমেটোস কে পপকর্ন মিটার গ নুদি হাতেন ইনসাত মি ফিল্ম দিন এমি হুম বনাগত গমি মাইকেল গে হান্দানু গ হেদি ওয়ারং আসর গদ ফিল্মে নামস ফিল্মে ফাড়কিউন তেরিং গে মেদুগ ফিল্ম লিবুনি 30 আশেন ইনসাত গিনা ফাড়কিউন তেরিং গাবুল কোরাগত গ ফিল্ম উফেদুম গ মাইকেল জ্যাকসন গে আইল্যান্ড বাভেরিয়া ফওয়াতি মাইকেল গে এমএ বড়তি তুহুমতকা গানুনি মাসলতা দকওয়া দীফওয়ানি এনাই সাপোর্ট কোরা ফরাতকুম বেনুম ওয়াগুতা ফিল্ম গে ফান্নি বায়শা একটিন না তাউরিফ কুরিনামস ওয়াহক গে নিস্তিফওয়ানি হাগি গে হামকুরুমা বুরে বড়া মাইকেল গে আগু হিফেট মাক্কামা বাইম মি হুমপুনে মি হুরিহা বহুসকা একুয়েস মাইকেল মি ফিল্মকি কুমহেমস বালালো মুহিম ফিল্মে মি জামানি পপ কালচার উফেদিগেন আগুতা মোটাউন 25 গ মুনওয়াক দক্কালি তারিহি ওয়াগুতু ফাদা মানজারুতা সিনেমাগে এমএ বড় স্ক্রিনুম বালালান লিবে রানুগে ফুরসতে

0: হামাকাশ্বরং তিমান রাসকলাঙ্গে মিস্তকুন নট্টক হাক্কু তেদায়গেন খালেগে ফানুগে মচ্চ ফৈব্বাওয়া লেভিমে ফাহে তেদমগু লিবগেম ফি মিহকু এ তেদমগু লিবগন্ননি এ মিহেগে আমিল্ল নফসাশে আদি মগুফ্রেদিজ্জ মিহকু এ মগুফ্রেদি গন্নকং কশবরি এ মিহেগে আমিল্ল নফসুগে মচ্চশে আদি এওরেঙ্গে কন্তত্ত হওয়ালু পুরব্বাফাওয়া ওকিলকু কমগা কলেগে ফানু বেবডাগেনুমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিয়া একে মেগাহার্টস
2: আলিনোর